0: মামা পোলাই মানুনি মাগে ঋতু নীলয়াতা পোলাই জুয়ারুনি মানে ঋতু
1: নীলয়াতা পোলাই মানু মাগে জুনুনি গুরা বলে মামা পোলাই চলো মাগে গেল গেদরা
0: সতুরে মেনা বইনি নমাইকে বেড়ু ধরে উদিনম ডুগু সতুরে দুনা মাইনি নমাইকে পতর জাড়ে উজি ডুগু
1: জানু গোটে ডুগনা দারু জাড়ে
0: দিশারি শুনু বেলা পায় গুর ইলমবে
1: গুরু শুনু বেলা রে মানে শুনু বেলা।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঠু তা শিশুক ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া।
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
2: আপনকৰ মামলা কোর্টৰে বর্ষ বর্ষ ধৰি চালুচি কি? বর্ষ বর্ষ ধৰি কোর্টৰে ন্যায় পাই অপেক্ষা কৰুচন্তি কি?
3: এবে আসিছে এক সহজ, দ্রুত ও প্রভাবশালী উপায়, মধ্যস্থতা।
2: কোনসি খরচ বিনা আপন নিজে ভাগ নেই দুই পক্ষ আপসরে বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান করি পারিবে।
3: আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু।
2: সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু ও আগকু নিয়ন্তু। মধ্যস্থতা ড্রাইভ 3.0 মাননীয় সুপ্রিম কোর্টর এক নূতন প্রচেষ্টা। তোর কেস

এথর কথাচিত্র আপকি পরছাইয়া শিল্পী হলে মোহাম্মদ রফি রাজা মেহেদী আলী খান।

0: তোর কেস জবরদিন এলা কোর্ট লগে চাললা নাকি, তোকে ন্যায় না মিললা নাকি?
1: এবে আইলা আছে গোটেক সুবিধা উপায়, মধ্যস্থতা, বিলকুল ডাবু খরচ নাই।
0: তুমি নিজে বসি করি কাতাই করি নিজের অসুবিধা নিজে সমাধান করি পারাস।
1: দুই বাটর লোক মিশি করি বসলে সমস্যা সহজরে ছিড়ছি,
0: বেগি সমাধান হইছি, খরচ উনাইছি, সম্পর্ক ভাল রইছি, মধ্যস্থতা বাঁচলে।
1: লগের বা কট নইলে মধ্যস্থতা কেন্দ্রকে যা।
0: মধ্যস্থতা ড্রাইভ 30 মাননীয় সুপ্রিম কোর্টর গোটেক নূয়া চেষ্টা।